0: শ্রোতা বন্ধু, স্বচ্ছ সুন্দর তথা সবুজিমাময় পরিবেশ আকর্ষিত করে থাকে। জলবায়ুক সন্তুলিত করে রাখা সহ সুস্থতা প্রদান করিবারে মধ্যে সহায়ক হয়ে থাকে। সেথিপাই স্বাস্থ্যকর পরিবেশর আবশ্যকতা জীবজগত পাই খুব জরুরি। আউ এথিপাই সচেতনতা, সহভাগিতা, সামূহিক প্রয়াসর আবশ্যকতা রয়েছে। তেণু পরিবেশর সুরক্ষা, যত্ন, পরিবেশক স্বচ্ছ সুন্দর তথা সুরক্ষিত করে রাখা আদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে প্রতিবর্ষ জুন মাস 5 তারিখে পালিত হয়ে আসুছি বিশ্ব পরিবেশ দিবস। সেমিতি কতোটি দেশ মধ্যে জুন মাসটি বিশ্ব পরিবেশ মাস ভাবে মধ্যে পালন করে থাকে। চলিত বর্ষ বিশ্ব পরিবেশ দিবসর থিম বা বিষয় রয়েছে ইন্সপায়ার্ড বাই নেচর ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচর, বা প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হওয়া জলবায়ু পাই আম ভবিষ্যৎ পাই। তেবে পরিবেশ সুরক্ষা পাই আম সমস্ত প্রয়াস করা দরকার। এহাকু দৃষ্টিরে রাখি আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমরে পরিবেশ সম্পর্কিত আলোচনার বিষয় রয়েছে পরিবেশর সুরক্ষা আমার দায়িত্ব। এ বিষয়ে আলোচনা করা আম সহ অনেক রাউরকেলা বনখণ্ড অধিকারী রবিকান্ত মিনা, তাঙ্ক সহ আলোচনা করেছেন অশোক কুমার রাউত।
1: স্যার নমস্কার।
2: নমস্কার,
1: আমার এই কার্যক্রমকে আপনার স্বাগত করুছু।
2: ধন্যবাদ।
1: আকাশবাণী রাউরকেলা আপনার প্রথম থর আসছেন, কেমিতি কোন লাগুছি আপনার?
2: এটি সব ভালো লাগিছি, এনভায়রনমেন্ট ভালো আছি, আর আপনার সে অ্যাঙ্কর মানে সবু বি ভালো আছি। সো ভেরি থ্যাঙ্কস টু দ্য অল ইন্ডিয়া রেডিও রাউরকেলা।
1: স্যার আমি জানন্তি প্রত্যেক বর্ষ জুন মাস 5 তারিখে পালিত হয়ে আসুছি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস পালনর উদ্দেশ্য কোণ, চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় কোণ রয়েছে, এবং এপরি এক থিম বা বিষয় চয়ন কাহিকি করা যাইছি, এ বিষয়ে কিছু কহিবে?
2: আপন সব শ্রোতা মানে জানুন কি এভ্রি ইয়ার উই সেলিব্রেট ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অন 5th অফ জুন। সো এর মুখ্য উদ্দেশ্য হল কি পরিবেশ সুরক্ষা প্রতি সাধারণ লোক মানুষ সচেতনা জনাইব। অ আপন যে থিম বারে আমি আপনার পচারুচ্ছেন সে থিম অছি ইন্সপায়ার্ড বাই নেচর ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচর। এটি থিম কু চয়ন করিযা মুখ্যের কারণ হল আজির সময়ের আমাকে আম ভবিষ্য এবং জলবায়ুকে সুরক্ষিত রাখবা পাই প্রকৃতির হি প্রেরণা প্রেরণা হি নেবার আবশ্যকতা রয়েছে। প্রকৃতি পাখে সবু সমস্যার সমাধান আছে, তো সেতবে হি প্রকৃতির মাধ্যম রাখবে। আর সেপাই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রত্যেক বর্ষ 5 জুন কু সেলিব্রেট হয়েছে।
1: আপন যেমতি কহিলে যে চলিত বর্ষ বিশ্ব পরিবেশ দিবস পাই থিম বা বিষয় রয়েছে ইন্সপায়ার্ড বাই নেচর ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচর, বা প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হওয়া জলবায়ু পাই আম ভবিষ্যৎ পাই, কারণ প্রকৃতি হি আমাকে সবকিছি দেই থাকে বা প্রকৃতি পাখে সবু সমস্যার সমাধান রয়েছে। তেমন সেই প্রকৃতি কু আমি সুস্থ সুরক্ষিত রাখিপারে বা তার সুরক্ষা করে পারে আমি মধ্যে সুরক্ষিত হয়ে রহিপার। তবে এইভাবে যে বিষয়বস্তু নিয়া যাইছি এর আবশ্যকতা কাহিকি রয়েছে বা এর যথার্থতা কেতে রয়েছে?
2: আজ কি দুনিয়ার কারণে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এক ভয়ঙ্কর সমস্যা পলাইছে। যদি আম ইন্সপায়ার্ড বাই নেচর হওয়া মানে প্রকৃতির নিয়মক আপন পালন করা, গছ লগাইবা এবং জঙ্গলর সুরক্ষা করা, তবে আম জলবায়ু পরিবর্তন রু রোকি পারিবা। এ আম আগামী পিঢ়ি ফিউচার জেনারেশন নেক্সট জেনারেশন পাই এক নিতান্ত আবশ্যকতা আছে।
1: আজ্ঞা স্যার, নিহতি ভাবে আমি যদি আমার প্রকৃতিকে সংরক্ষণ করে রাখবা, প্রকৃতির সুরক্ষা করা, এই যে জলবায়ু পরিবর্তন হয়েছে বা তাপাই যেভাবে সমস্যা সব উপজুছি, কেতবে তাঁতি বড়ি যাচ্ছি, কেতবে খরা অধিক হচ্ছে, কেতবে অনিয়মিত বর্ষা হচ্ছে, তো কেতবে জোর জোর বর্ষা হচ্ছে, বা এই যে প্রাকৃতিক দুর্বিপাক আসুছি এই জলবায়ু পরিবর্তন পাই সেথিরু আমি রক্ষা পাইপার। তবে স্যার এটি কুহন্তু যে ইন্সপায়ার বাই নেচর ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচর, বা প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হওয়া জলবায়ু পাই বা আম ভবিষ্যৎ পাই, এহা কিপরি ভাবে সম্ভব হয়ে পার, এথিপাই কেউ কেউ দিগ প্রতি দৃষ্টি দেবার আবশ্যকতা রয়েছে?
2: এহা সম্ভব হয়ে পারে যদি আম মানে সমস্ত নিজ নিজ স্তরের উদ্যম এফর্ট করা। প্রথমে আমার স্তরের আমাকে আপনার আপনার ইমানদারি ভাবে জঙ্গল কাটিবা নাই, ଡିଫରେଷ୍ଟେସନ୍ କରିବା ନାହିଁ। ଦ୍ୱିତୀୟରେ ବନ୍ୟଜନ୍ତୁ ମାନଙ୍କୁ ସୁରକ୍ଷା ପ୍ରଶ୍ନ ଦୃଷ୍ଟି ଦେବାକୁ ପଡ଼ିବ। ତାପରେ ସେ ଅନରେବଲ୍ ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର ଯେଉଁ କହିଛନ୍ତି ସେ ରିନ୍ୟୁଏବଲ୍ ଏନର୍ଜି ଆପଣ ଆପଣ ସୋଲାର ଏନର୍ଜି ଆପଣ ୟୁଜ୍ କରୁ ଆପଣ ସବୁ ଘର ଘରରେ ସୋଲାର ଏନର୍ଜି ୟୁଜ୍ କରୁ ସବୁ ସେ ୱାଟର ହାରଭେଷ୍ଟିଂ ବି ଆପଣ କରିପାରିବେ ସେ ବର୍ଷା ମାସରେ ଆପଣ ସେ ୱାଟର ହାରଭେଷ୍ଟିଂ ବି କରିପାରିବେ ରେନ୍ ୱାଟର ହାରଭେଷ୍ଟିଂ କରିପାରିବେ ତାପରେ
1: ସଂରକ୍ଷଣ
2: ଜଲ ସଂରକ୍ଷଣ କରିପାରିବେ। ଆମ ଯେ ସିଙ୍ଗଲ ୟୁଜ୍ ପ୍ଲାଷ୍ଟିକ ଆପଣ କରୁଛନ୍ତି ଆପଣ ସବୁମାନେ ଆପଣ ବେଡ଼େ ବେଡ଼େ ଜୁଟ୍ ବ୍ୟାଗ୍ ବି ୟୁଜ୍ କରିପାରନ୍ତି ଜୁଟ୍ ବ୍ୟାଗ୍ ବ୍ୟବହାର ବି କରିପାରିବେ ଆପଣ ସେ ଗୋଟେ ବ୍ୟାଗ୍କୁ ସେ ମଲ୍ଟିପଲ୍ ଟାଇମ୍ ଆପଣ ୟୁଜ୍ କରିପାରିବେ ସେଥିପାଇଁ କ'ଣ ହେବ କି ସେ ସିଙ୍ଗଲ ୟୁଜ୍ ପ୍ଲାଷ୍ଟିକର ୟୁଜ୍ କମାଇପାରିବେ। ସିଙ୍ଗଲ ୟୁଜ୍ ପ୍ଲାଷ୍ଟିକର ଯେଉଁ ଲାଇଫ ଯେଉଁ ଲଞ୍ଜେବିଟି ଅଛି ସେ ବହୁତ ଲଙ୍ଗ ଅଛି ତାଙ୍କ ଡିକମ୍ପୋଜିସନ୍ ହେବ ନାହିଁ। ତ ତାପରେ ଜୁଟ୍ ବ୍ୟାଗ୍ ୟା ଫିର୍ ପେପର ବ୍ୟାଗ୍ ଆପଣ କିଛି ୟୁଜ୍ କରିପାରିବେ ତ ତାଙ୍କ ସେ ଡିସ୍ପୋଜାଲ୍ ବାଇ ବି ସେ ତାଙ୍କ ଲଞ୍ଜେବିଟି ବହୁତ କମ୍ ଅଛି ସେ ଡିସ୍ପୋଜାଲ୍ ବି ହୋଇପାରିବେ।
1: ଆଜ୍ଞା ସାର୍
2: ବୃକ୍ଷରୋପଣ ବି କରିପାରିବେ ଆପଣ ଏ ଜିନିଷମାନଙ୍କୁ ଆପଣ ଗୁରୁତ୍ୱ ଦେବାକୁ ପଡ଼ିବ।
1: ତାପରେ ମୋଟାମୋଟି ଭାବରେ କହିବାକୁ ଗଲେ ଆପଣ ଯେଉଁ କହିଲେ ବୃକ୍ଷରୋପଣ କରିବା ଦରକାର ଆମର ମଣିଷମାନେ ନିଜର ସୁଖ ସୁବିଧା ହେଉ କି ଆମର କଳକାରଖାନା ପାଇଁ ହେଉ କି ରାସ୍ତାଘାଟ ନିର୍ମାଣ ପାଇଁ ହେଉ ଆମର ଜଙ୍ଗଲ ନଷ୍ଟ ହେଉଛି ଆମେ ବୃକ୍ଷ ଯେଉଁ ପରିମାଣରେ ବୃକ୍ଷରୋପଣ କରୁନାହାନ୍ତି ତାଠୁ ଅଧିକ ବରଂ ଆମର ବୃକ୍ଷ ମାନେ ନଷ୍ଟ କରୁଛନ୍ତି ତେଣୁ ସେଥିପ୍ରତି ମଧ୍ୟ ସଚେତନ ରହିବାର ଅଛି। ଯଦି ଆମର ସୁଖ ସୁବିଧା ପାଇଁ ଆମେ ଜଙ୍ଗଲ କାଟୁଛନ୍ତି କି ବୃକ୍ଷକୁ କାଟୁଛନ୍ତି ତାହେଲେ ସେହି ଅନୁପାତରେ ଆମକୁ ମଧ୍ୟ ବୃକ୍ଷରୋପଣ କରିବା ଦରକାର ଆଉ ତାଠୁ ବରଂ ଅଧିକ ପରିମାଣରେ ଆମେ ଯଦି ବୃକ୍ଷରୋପଣ କରିପାରିବା ତାହେଲେ ଆମର ଯେଉଁ ଜଳବାୟୁ ଜନିତ ବିଭିନ୍ନ ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି ତାକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିପାରିବା। ତେବେ ସାର୍ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ ଓ ପରିବେଶ ଅସନ୍ତୁଳନ ପାଇଁ ଜୀବଜଗତ କିପରି ଭାବରେ ପ୍ରଭାବିତ ହେଉଛି ଏ ବିଷୟରେ ଟିକେ ଅବଗତ କରାଇବେ।
2: ପ୍ରଥମେ ମୁଁ ଆପଣଙ୍କୁ କେତେ ଟାଇପ୍ ଅଫ୍ ପଲ୍ୟୁସନ୍ ଅଛି ମୁଁ ଆପଣ ଜଣାଇବା ଚାହୁଁଛନ୍ତି ସେ ଗୋଟେ ଟାଇପ୍ ଅଛି ଏୟାର ପଲ୍ୟୁସନ୍ ଦ୍ୱିତୀୟ ଅଛି ସାଉଣ୍ଡ ପଲ୍ୟୁସନ୍ ତୃତୀୟ ଅଛି ୱାଟର ପଲ୍ୟୁସନ୍ କିମ୍ବା ସଏଲ ପଲ୍ୟୁସନ୍ ସେ ସବୁ ଅଲଗା

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। শ্রোতা বন্ধু, যোগ হেউচি জীবনী শক্তি। যোগ হেউচি উত্তম স্বাস্থ্য প্রাপ্তির এক প্রমুখ মার্গ। যোগ নিরোগ রক্ষে। যোগ দ্বারা জগতর কল্যাণ হয়ে থাকে। যোগ শারীরিক মানসিক সুস্থতা প্রদান করা সহিত আধ্যাত্মিক স্তরক বিকশিত করে থাকে। তেণু যোগ প্রাণায়াম আদির গুরুত্বক বুঝি প্রত্যেকে এহাকু নিজ জীবনরে সামিল করা দরকার, যাহাফলরে প্রত্যেকে শারীরিক মানসিক স্তররে সুস্থ রহিবা সহিত হয়ে পারিবে উত্তম স্বাস্থ্যর অধিকারী।

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বচ্ছতা সম্পর্কিত জানিবা কথা। শ্রোতা বন্ধু, স্বচ্ছ পরিবেশ হি সুস্থ জীবনর মূল মন্ত্র। তেণু পরিবেশর স্বচ্ছতা প্রতি যত্নবান হুয়ন্তু। সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করিবা পাইঁ বৃক্ষরোপণ করন্তু ও এহার যত্ন নিয়ন্তু। অলিয়া আবর্জনা এণেতেণে ন পকাই অলিয়া সংগ্রহ করি নেবাকু আসুথিবা গাড়িরে দিয়ন্তু। একক ব্যবহৃত প্লাস্টিককু বর্জন করন্তু কিংবা এহার ব্যবহারকু যথাসম্ভব কম করিবাকু চেষ্টা করন্তু। প্রদূষণ মুক্ত পরিবেশ সুস্থ জীবনর মানদণ্ড, তেণু প্রদূষণ মুক্ত পরিবেশ পাই প্রচেষ্টা করন্তু। হ্যাঁ শ্রোতা বন্ধু, আম পরিবেশর সুরক্ষা আমার দায়িত্ব, এথিপ্রতি সচেতন হুয়ন্তু ও অন্যমানঙ্কু সচেতন করন্তু। এইথিলা শ্রোতা বন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি আপনার কিপরি লাগিলা সে বিষয়ে মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তবে শ্রোতা বন্ধু আজ এতিকি রে রহুছু, নমস্কার।

যোগাযোগ করন্তু 7008248758 টেলিফোন নম্বরে। ফোন নম্বরটি আউথরে কহি রখুচ 7008248758। উপভোক্তাঙ্ক পাখরে পহঞ্চিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু 8249809672 টেলিফোন নম্বরে। ফোন নম্বরটি আউথরে কহি রখুচ 8249809672। সূচনাটি সমাপ্ত হেলা। আকাশবাণী রাউরকেলা।

0: सादरी और उराव भजन के स्टेज प्रोग्राम उकरे साथ उराव शादी प्रोसेशन और नेक बजा लगिन कांटेक्ट करू जेडीएम बैंड यानी कि जय धारा मोनको बैंड के। कांटेक्ट नंबर 7735473207। हजूर हाँ 7735473207 में।
1: শ্রোতা বন্ধু ট্যুন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু শুণুছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। পরবর্তী গীতটি শুণবা ফিজা কথাচিত্রর যেউঁথে কণ্ঠশিল্পী আশা ভোসলে। গীত রচনা করেছেন গুলজার, সঙ্গীত সংযোজনা করেছেন অনু মল্লিক।

0: ଆପଣଙ୍କ ପିଲାମାନେ ସ୍କୁଲ କଲେଜରେ ବାୟୋଲୋଜି ପାଠପଢ଼ାରେ ୱିକ୍ ଅଛନ୍ତି କି? ବ୍ୟସ୍ତ ହୁଅନ୍ତୁନି, କ୍ଲାସ୍ 9 କ୍ଲାସ୍ 12 ପର୍ଯ୍ୟନ୍ତ ପିଲାଙ୍କୁ ପଠାନ୍ତୁ ABC ବାୟୋଲୋଜି ସେଣ୍ଟର। ଯୋଗାଯୋଗ C414 ମହାପାତ୍ର କମ୍ପ୍ଲେକ୍ସ, କୋଏଲନଗର। ମୋବାଇଲ 7978347784।
1: শ্রোতাবন্ধু শুণুচ্ছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম শ্রেণী সঙ্গীত আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। পরবর্তী গীতটি শুণবা রবনি।

0: फूल खिलते हैं, बहारों का समा होता है। ऐसे मौसम में ही तो प्यार जवां होता है। दिल की बातों को होंठों से नहीं कहते, ये फसाना तो निगाहों से बयां होता है।
1: শ্রোতাবন্ধু, এই সুন্দর গীতটি শুণুলে সরফরোশ কথাচিত্রর টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শুণুচ্ছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। পরবর্তী গীতটি শুণবা বাজিগর কথাচিত্রর, যেউঁথে কণ্ঠশিল্পী কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক। গীত রচনা করেছেন নবাব আরজু, সঙ্গীত সংযোজনা করেছেন অন্নু মল্লিক।

0: শ্রোতাবন্ধু, এই সুন্দর গীতটি সহ শেষ হল হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা। সময় বর্তমান স্টুডিও ঘড়ি দিন 11টা। বর্তমান শুনিবা বিবিধ ভারতী কার্যক্রম।
1: लेकर हाजिर हूं मैं आपकी दोस्त नेहा शर्मा। आप सभी को मेरा प्यार भरा नमस्कार और कार्यक्रम में आप सभी का बहुत बहुत स्वागत है।

বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

শ্রোতা বন্ধু, সন্ধ্যা ছটা দশ মিনিট, ছটা বাজি তিরিশ মিনিট, ছটা বাজি পঞ্চাবন মিনিট ও সাতটা বাজি পঁচিশ মিনিটে শুনিপারে সম্বলপুরী গীত। সাতটা বাজি তিরিশ মিনিটে ক্ষেত ক্ষমার, রাতে আঠটায় সিনে সঙ্গীতের হিন্দি চলচ্চিত্রর গীত শুণবে, নটা বাজি পনেরো মিনিটে বিবিধ ভারতী কার্যক্রম, রাতে দশটায় বিজ্ঞান পত্রিকা, এথিরে শুণবে আলোচনা মানুষ ও শরীরকে গতিশীল ও কার্যক্ষম করা দিগরে জীব অণুগুড়িকর ভূমিকা। এ সম্পর্কে কহিবে মুনিসিপাল কলেজ রাউরকেলার অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পূর্ণচন্দ্র প্রধান। রাতে দশটা তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতরে পণ্ডিত যশরাজঙ্কর শাস্ত্রীয় গায়ন শুনিপারে। এই কার্যক্রমগুড়িক আপনার আজ শুনিপারে নিউজ অন এআইআর অ্যাপ মাধ্যমে, রেডিও সেট মাধ্যমে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট, ছটা বাজি পঞ্চাবন মিনিট, সাতটা বাজি পঁচিশ মিনিট ও রাতে নটা পনেরো মিনিট্রু ভারত ও নেদরল্যান্ডস মধ্যে অনুষ্ঠিত হওয়াকু থিবা আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকপ দুই হাজার ছবিশ ম্যাচর প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী শুনিপারে। হেডিংলিরু রিলে করে প্রসার করবু আকাশবাণী দিল্লিরু ম্যাচর শেষ পর্যন্ত। এথর আসন্তু জানি নেবা আগামীকালি গুরুবার কার্যক্রমর সূচনা। আসন্তাকালি সকাল ছটা পাঁচ মিনিটে ভক্তিগীতর কার্যক্রম বন্দনা, ছটা বাজি পঁয়ত্রিশ মিনিটে শ্রীরামচরিত মানসর শহে অঠানব্বেতম ভাগ শুনিপারে, সাতটা বাজি দশ মিনিটে আমর স্বাস্থ্য রিলে করে প্রসার করবু আকাশবাণী কটক কেন্দ্রর, সাতটা বাজি পঁচিশ মিনিটে ঝুম তানানা, আটটা বাজি তিরিশ মিনিটে সুগম সঙ্গীত, আঠটা বাজি পঁয়চাশ মিনিটে বণ পাহাড়র গীতরে খড়িয়া গীত শুণবে। সকাল নটা এগারোটা বারোটা বাজি তিরিশ মিনিট ও অপরাহ্ন দুইটা পঁয়চাশ মিনিট্র বিবিধ ভারতী কার্যক্রম শুণিপারে। দিন দশটায় আম গীত, এথিরে শুণবে ওড়িয়া কথচিত্রর গীত। দিন বারোটায় এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গর তেরশহ নতম ভাগ শুণবে। আসন্তাকালি সন্ধ্যা পাঁচটায় ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি, পাঁচটা বাজি তিরিশ মিনিটে ওড়িয়া ভক্তি গীতর আলবম, ছটা বাজি তিরিশ মিনিটে বিকাশ মন্ত্র রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্রর, সাতটা বাজি পঁচিশ মিনিটে জেলা হালচালে সুন্দরগড় জেলার খবর জাঁপারে, সাতটা বাজি তিরিশ মিনিটে কিষান বাণী, এতে ব্যবসায়িক ভিত্তিরে কুকুড়া ও গোখাদ্য প্রস্তুতি সম্পর্কে সাক্ষাৎকার শুণবে মহিলা সফল চাষী গৌতমী মহন্তঙ্ক সহিত। রাতে আঠটায় শুণবে হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত, রাতে দশটায় ওড়িয়া আলবম গীত, দশটা বাজি তিরিশ মিনিটে নাটক ষণ্ঢ উপাখ্যান, রচনা শরৎচন্দ্র মূলিয়া, প্রযোজনা সুভাষ নায়ক। তেবে শ্রোতা বন্ধু, ইয়ে আগামীকাল গুরুবার কার্যক্রমর সূচনা।

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম এবং শুণুছেন হিন্দী চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। ইক্কা রাজা রানী শুণবা এই কথাচিত্রর গীত, কণ্ঠদান করছেন কুমার সানু এবং অলকা ইয়াগনিক।

শ্রোতা বন্ধু, এই গীতটি শুনিলে সোনু নিগমক কণ্ঠরে ফরেব কথাচিত্রর। বর্তমান শুনিবা গুনা কথাচিত্রর এই গীতটি গাইছেন অলকা ইয়াগ্নিক এবং বাবুল সুপ্রিয়।